0: হ্যালো, মেহফিলে গাজল।
1: হ্যালো, সালাম আলাইকুম।
0: ওয়ালাইকুম আসসালাম।
1: আচ্ছা, ঝালা মেহফিলে গাজল?
0: اہن حظ بالکل মেহফিলে গাজল, তুই কেমন আছিস?
1: এস এস সম্বল নাগান পেট মোহাম্মদ আফজল।
0: আফজল সাহেব, তুই ছো আজ ঠিক পাঠি?
1: اہن حظ শুকর আজ খুদায়স কুন।
0: তুই কে ছো করা আফজল সাহেব?
1: আজ হাজ চে করা নি কালবা কাম, মই হাজ চে ইয়াদ গে জমিনদারি শুরু, তো মই চে ইস সাইট খাস সাইট আও বুঝাস।
0: আল্লাহ তালা থামনে তো সারনি বারে বাইতে। তে আজ কোস গজল ছো ইয়াসান তুই বোজুন?
1: اسہ بوزنو چترا سنگھ نے آواز من کانہ تہ غزل
0: چترا سنگھ نے آواز مز بوزو تو کانہ تہ غزل آز بالکل کرو تو پیش بے کو شو تو اسی تہ غزل یسان بوزو
1: اسہ چ برادر بشیر احمد بولو
0: ہا
1: بے چ اویس علی بے چ گلشن بشیر تن الفا زہرا
0: چلو ٹھیک چھو اس بوزناو تو سارنی تہن دی پسندیدہ غزل